0: ठोकरे खा खा पता चला, फिदा जिस पे होते थे, एक सांप हमारा यार था, हम सांप के साथ सोते थे।
1: Ja, Ganek naam heet Paul Kijuti, de stem van Juti Nuran in deze heerlijke single song Release Ghana. Nog meer single song release songs, single song Release Ghana, de stem van Jigar Saraya. Ganek naam heet Diamond Nee. Ook weer een